সেটা পরিষ্কার বিদিশার কিশোরের লেম সাপে গাছে উপরে এলে গাছে সে উপার